0: জ্ঞান বিজ্ঞান যুগুতায় আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: প্লাস্টিক

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বরাগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: গীতিমালিকা অনুষ্ঠানত এইবার শুনাইছো দীপশিখা বৰদলৈৰ কণ্ঠৰীতি গীত। গীতৰ কথা কৰবী ডেকা হাজৰিকাৰ, প্ৰযোজনা কিশোৰ দাসৰ।

0: মন্ত্রী মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় ইয়ারে শিলান্যাস করিব। এইখিনি আমার বর্তমানের কার্যসূচী, আর ভবিষ্যতের পরিকল্পনা আছে। ইতিমধ্যে মাননীয় শ্রদ্ধার আমার মুখ্যমন্ত্রী মহোদয়ে ইতিমধ্যে সকলকে জানাইছে যে আমি অনাগত দিনত সামরণী অনুষ্ঠান, যেনেকৈ মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ে আরম্ভণি অনুষ্ঠান আমার উপেন্দার অসমতে করেছে, সামরণী অনুষ্ঠান নতুন দিল্লিত আমি সামরিবলৈ আমি প্রস্তুতি ইতিমধ্যে আরম্ভ করেছো। ইন্দ্র,
1: খুব ভাল লাগিল আপুনি বিতংক গোটেই কার্যসূচী সম্পর্কে কলে, সরকার পদক্ষেপ সমূহের কথা কলে, আর নতুন দিল্লিত সামরণী অনুষ্ঠানের পরিকল্পনা ইতিমধ্যে আপনাদের প্রস্তুতি চলাইছে বলে কৈছে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের মন্ত্রী বিমল বরা ডাঙরিয়া প্রমুখে আপনারা প্রত্যেকেই যরণে পদক্ষেপত হাত উজান দিছে, যরণে সহযোগ করে আছে বা কামখিনি আগবাই লৈ গৈ আছে, আপনাদের ধন্যবাদ জানাইছো। আর আশা করছো এই প্রতিটি কার্যসূচী সফল হোক, আর ভূপেন্দার সৃষ্টিরাজিক আমি সদায় উদযাপন করে থাকিম, আর আপনি এইখানে সময় আকাশবাণীক দিলে শ্রোতা সকল গোটাই কথা
0: এইখিনিতে একটা কথা আর সংযোজন করবো বিচারি,
1: হয় কোকসুন,
0: জন্ম শতবার্ষিকীর সংগতি রাখি 100 গৰাকী শিল্পীর দ্বারা পরিবেশিত হব সুধাকান্ত অসম আমার রূপহী শীর্ষক গীতের সাংস্কৃতিক অনুষ্ঠান শুভারম্ভ করা হব 7 তারিখে, আর 8 তারিখে রাতেপা আমার 100 গৰাকী শিল্পীয়ে আমার ডক্টর ভূপেন হাজরিকা সমন্বয় তীর্থত বিস্তীর্ণ পাড়ে গানেরে শুভারম্ভ করব শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান, তেওঁৰ 100 বছর সম্পূর্ণ হওয়ার শ্রদ্ধা জানাই।
1: ধন্যবাদ জানাইছো আপনার রাহুল চন্দ্র দাস, আপনি এইখানে সময় দিলে আর খুব ধুনিয়াকৈ কথাখিনি গোটেই শ্রোতাসকলে গম পাক, অসমৰ রাইজে গম পাক আপনি কথাখিনি কলে, আকাশবাণীকে এইখানে সময় দিয়ার ধন্যবাদ জানাইছো, কামখিনি সফল হোক তাৰে কামনা করছো,
0: ধন্যবাদ।
1: সেয়া আছিল সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের সঞ্চালক রাহুল চন্দ্র দাস, তেখেতে অসম সরকারের পদক্ষেপ সমূহের কথা ইতিমধ্যে বিতংকৈ উল্লেখ করলে, কেবাটাও বার্তা আহিছে, ইয়ার পাছতে আমি মঞ্জুলা হাজরিকার সঙ্গে সংযুক্ত হবলৈ প্রয়াস করিম, তেখেতে কব ভূপেন হাজরিকা সাংস্কৃতিক ন্যাসর তরফের পর কি ধরনের নতুন প্রজন্মর মাজলৈ ভূপেন হাজরিকার সৃষ্টিরাজিক লৈ যোৱাৰ ক্ষেত্রত প্রয়াস করেছে। অনিমা মেধি অনুষ্ঠানে শুনে আছো গুৱাহাটী ভেটাপড়ার চাই আছো, মঞ্জুলা হাজরিকা বৌর নিমন্ত্রণী পত্র পাইছো কলাক্ষেত্রলৈ যাম বলে আশা পুহি রাখিছো, ময়ো ভূপেন দাক লৈ বহুতো গীত কবিতা প্রবন্ধ রচনা করছো, ইয়ার সমগ্র হিয়া ঢালি তেখেতৰ যি অনুভৱ সকলোখিনি গীত কবিতা প্ৰবন্ধৰ মাজেৰে তেখেতে এইখিনি এতিয়া ছপা কৰাৰ প্ৰস্তুতি চলাইছে, আকাশবাণী গুৱাহাটীক গঠনমূলক বিষয়ৰ বাবে ধন্যবাদ জনাইছে অনিমা মেধিয়ে। মধুচন্দা শইকীয়া বৈশ্য সমগ্ৰ বসুন্ধৰাৰ কুঁহে কুঁহে সংগীতপ্ৰেমী প্ৰতিজনৰ হৃদয়ে হৃদয়ে নিৰৱধি নদীৰ দৰে চিৰকাল বৈ ৰব তোমাৰ অমৃত গান, আকাশে বতাহে তোমাৰ নাম হে সুধাকণ্ঠ, চিৰ নমস্য তুমি তুমি মহান তুমি মহান, চির যুগমিয়া তোমার মানবতার গান আজির প্রতিগী অতিথিলৈ শ্রদ্ধা নিবেদিছো বলে মধুচন্দা শইকীয়া বৈশ্য সোনারীর শেওয়ালী চক্রবর্তী শর্মায় সুন্দর অনুষ্ঠান বলে কৈছে, তমিজা খাতুনে সিপাজারের রেডিওত শুনে আছে, দীপাঞ্জলি দাসবরুয়া এম অনুষ্ঠান ভাগ লৈছে, অনিল কুমার শর্মা অতিশয় সুন্দর অনুষ্ঠান শুনবলে পাই আনন্দিত, নবপ্রজন্মর মাজত ভারতরত্ন আন্তঃরাষ্ট্রীয় খ্যাতিসম্পন্ন সংগীত শিল্পী ডক্টর ভূপেন হাজরিকাদেবর জীবনের বিশাল কর্মরাজির চর্চা সচাকই প্রশংসনীয় পদক্ষেপ, আকাশবাণী গুৱাহাটীকে ধন্যবাদ জানাইছে অনিল কুমার শর্মায়। রীতামণি কাকতি, ক্ষীরমণি বরুয়া ডেকা, উৎপলা শইকীয়া, অপরাজিতা গোস্বামী সকলে অনুষ্ঠানে ভাল পাইছে, তেওঁলোকে ভাগ লৈছে, বঙ্কিমচন্দ্র দাস লাচিতনগর রঙিয়া তিনিআলির শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানায় বার্তা প্রেরণ করেছে, নজরুল ইসলামে অনুষ্ঠানে ভাল পাইছে, বহুতো শ্রোতাই হয়তো এই সময়ত রেডিও সেটত শুনে আছে, এপত শুনে আছে, কোনোবাই হয়তো গাড়িত গৈ থকা অবস্থাত এফ এমত শুনে আছে, গতিকে তেওঁলোক প্রত্যেককে মই ধন্যবাদ জানাইছো। আৰু প্রথমটি ফোন কলত আমি কথা পাতিলো, কোনো ধরনের অসুবিধা নোহাকৈ পপিক চন্দ আমার লগত আছে, আজি পপিক মই ইয়াতে রাখিছো যাতে কোনো ধরনের অসুবিধা নহয়, আমি মঞ্জুলা হাজরিকার সঙ্গে সংযোগ স্থাপন করবলে প্রয়াস করিম, পুনৰ কৈছো শোণিতপুৰ জিলা প্রশাসনের সহযোগত, শোণিতপুৰ জিলার রাইজর সহযোগত আকাশবাণী গুৱাহাটী আকাশবাণী তেজপুৰ কেন্দ্রই এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে সুধাকণ্ঠর জন্ম শতবর্ষ উপলক্ষে 8 সেপ্টেম্বর তেজপুৰ জিলা পুথিভঁৰালত, গতিকে সকলকে আমি আমন্ত্রণ জানাইছো আহিব, গীত কবিতার মাজেৰে আমি সুন্দরকৈ ভূপেন হাজরিকার জীবন আর সৃষ্টিরাজিক উদযাপন করিম, এই প্রয়াসত আপনার সকলো সহযোগ আগবঢ়াব বুলি আশা কৰিছো। আমাৰ ফেচবুক পেজত পোনপটীয়াকৈ অনুষ্ঠানটি আপোনালোকে চাবলৈ পাব। আৰু যিসকল নগাঁও তেজপুৰৰ আশে পাশে থকা লোক আছে তেওঁলোক আহিব, ভাল লাগিব, আমি লগ পাম, একেলগেই সুধা কণ্ঠক উদযাপন কৰিম, নহয়নে? আমি ভূপেন হাজৰিকা কণ্ঠৰ এটি গীত শুনাব বিচাৰিছো আপোনালোক, কিছু অংশ আমি শুনি লওঁ। আমি মঞ্জুলা হাজৰিকাৰ সৈতে আকৌ সংযুক্ত হ'ম। সুধাকণ্ঠৰ সুধাকণ্ঠই গোৱা আৰু ৰসানন্দ গগৈয়ে লিখা

0: মাথা তো টান মারি আল্লাহ
1: টিকলা মারি এনে টকলিয়াই উঠে
0: শুনে নারি বলবো হান।

0: শ্রোতাবৃন্দ সতর্ক হোক, যদিহে ব্রেকিং নিউজ হয়ে পড়ব নিবিচারে তেন্তে পয়সা পঠিয়ার সময়ত নাম আর ধনের পরিমাণ সদায় দুবার পরীক্ষা করিব।
1: আরবিআই কয় কারুবাক পেমেন্ট করার সময়ত অলপ সাবধান হব।
2: গীতালী অনুষ্ঠানত এইবার আগবাইছো সৌদাগর বোলছবির এটি গীত মহম্মদ আজিজ আর লতা মঙ্গেশকরের কণ্ঠত।

রচনা করা প্রসিদ্ধ ক্রীড়াবিদ ভোগেশ্বর বৰুৱাৰ জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত 43 সংখ্যক অভিরুচি ক্রীড়া দিবসৰ কার্যসূচী রাজ্যব্যাপী স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার ছাত্র ছাত্রী খেলুৱৈ যুবক যুবতী ক্রীড়া অনুরাগী সহিতে সর্বস্তরের জনগণে অংশগ্রহণ করে। 300+ ছাত্র ছাত্রী খেলুৱৈ ক্রীড়াবিদ তথা অনুরাগীয়ে অংশ লওয়া কেন্দ্রীয় অনুষ্ঠানটির মূল কার্যসূচী সামূহিক দৌড় কালি পুয়ার ভাগত গুয়াহাটির সরুসজাইর অর্জুন ভোগেশ্বর বৰুৱা ক্রীড়া প্রকল্পত আরম্ভ হয়ে ভেটাপাড়ার হকি স্টেডিয়াম পরিভ্রমণ করে পুনের একটা স্থানতে সামরণি পড়ে। কার্যসূচীর ফ্লেগ অফ করে ক্রীড়ামন্ত্রী বিশ্বজিৎ দৈমারী আর অভিনেতা যতীন বরাই। অনুষ্ঠানত অসম সরকারের ক্রীড়া সঞ্চালক অঙ্কুর ভরালী, উদ্যোক্তা সমিতির অধ্যক্ষ বলেন্দ্র মোহন চক্রবর্তী, প্রাক্তন আন্তঃরাষ্ট্রীয় এথলিট তৈবুন্নেসা, জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক পবিত্র গগৈ সহিতে বহু কেইগৰাকী গণ্যমান্য ব্যক্তি প্রাক্তন ক্রীড়াবিদ উপস্থিত থাকে। দিবসের কার্যসূচীত অংশগ্রহণ করে ক্রীড়ামন্ত্রী বিশ্বজিৎ দৈমারিয়ে কয় যে 1966 চনত আজির দরে সা সুবিধা নথকা সত্ত্বেও ভোগেশ্বর বৰুৱাই এশিয়ান গেমসত স্বর্ণ পদক অর্জন করে রাজ্য তথা দেশলৈ গৌরব কঢ়িয়াই আনিছিল। বর্তমান সরকারে খেলুৱৈসকলক আন্তঃগাঁথনির লগতে অন্যান্য সা সুবিধার আগুয়াই নিয়ার চেষ্টা হাতত লৈছে। ক্রীড়া অবিহনে আমার জীবন কেতিয়াও রঙিন হব নোৱাৰে। খেলৰ পথাৰত হিংসাৰ স্থান নাই, সকলো একত্ৰিত হ'ব পাৰে, এনেদৰে কয় ক্ৰীড়ামন্ত্ৰীয়ে। অসম চৰকাৰৰ ক্ৰীড়া আৰু যুৱ কল্যাণ বিভাগৰ উদ্যোগত কালি গুৱাহাটীৰ সৰুসজাই অৰ্জুন ভোগেশ্বৰ বৰুৱা ক্ৰীড়া প্ৰকল্পত অনুষ্ঠিত হয় ৰাজ্যিক ক্ৰীড়া দিৱস। এই উপলক্ষে কালি বিয়লি অনুষ্ঠিত আড়ম্বৰপূৰ্ণ অনুষ্ঠানত ক্ৰীড়ামন্ত্ৰী বিশ্বজিৎ দৈমাৰী, অসম অলিম্পিক সন্থাৰ সাধাৰণ সম্পাদক লক্ষ্য কোঁৱৰ, অর্জুন নয়নমণি শইকীয়া, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক কুপুদমল্ল বৰুৱা, ক্রীড়া সঞ্চালক অঙ্কুৰ ভৰালী, অভিরুচি ক্রীড়া দিবস উদযাপন সমিতির অধ্যক্ষ বলেন্দ্র মোহন চক্রবর্তী, প্রাক্তন আন্তঃরাষ্ট্রীয় এথলিট তৈবুন্নেসাকে প্রমুখ্য করে কেবাগৰাকীও বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকে। রাজ্যিক ক্রীড়া দিবসের কার্যসূচীর সঙ্গে সংগতি রাখি যাওয়া বছরের 3 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ঘোষণা করা অসম সরকারের ক্রীড়া আর যুব কল্যাণ বিভাগের 2025-26 বর্ষর রাজ্যিক ক্রীড়া বঁটা সমূহ কালি আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। 2025 চনের বর্ষশ্রেষ্ঠ ক্রীড়াবিদ বক্সার আইকন মিলি পেরা এথলিট অন্যতম রাজকুমারক, বর্ষশ্রেষ্ঠ পেরা ক্রীড়াবিদ উসুকা নাংমিবি বরফুকনক, 2025 বর্ষের প্রতিশ্রুতি সম্পন্ন খেলুৱৈ কেনইং আর কায়াকিং ইভেন্টর অন্তর বরঠাকুর আর উসু ইভেন্টর মমি কসাইলৈ বর্ষশ্রেষ্ঠ প্রশিক্ষক, শোণিতপুরের জীবন বরা আর ডিব্রুগড়ের মনোরঞ্জন হাজরিকাক বর্ষশ্রেষ্ঠ ক্রীড়া শিক্ষা নির্দেশক 2025-26 বঁটা প্রদান করা হয়। ইফালে 2026 বর্ষের রাজ্যিক ক্রীড়া বঁটা কালি ঘোষণা করা হয়। সেই অনুসরি অসমের প্রথম গ্র্যান্ডমাস্টার মায়ং চক্রবর্তীক বর্ষশ্রেষ্ঠ ক্রীড়াবিদ, পেরা এথলিট আলাবিল আলীক বর্ষশ্রেষ্ঠ পেরা ক্রীড়াবিদ, ভারোত্তোলক আইসেন ফাগগৈ 2026 বর্ষের প্রতিশ্রুতি সম্পন্ন খেলুৱৈ, বক্সিং ইভেন্টর অমর কুমার ডেকা আর ব্যাডমিন্টনের অম্লান ভট্টাচার্যক বর্ষশ্রেষ্ঠ প্রশিক্ষক, যোরহাটর হেমন্ত সিং আর ডিব্রুগড়ের নীরেন ফুকনক বর্ষশ্রেষ্ঠ শারীরিক শিক্ষা নির্দেশক 2026 বছরে নির্বাচিত করা হয়। জাপানত হবলগিয়া এশিয়ান গেমসর ক্রিকেট প্রতিযোগিতার বাবে টিম ইন্ডিয়ার মুখ্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব দিয়া হয়েছে প্রাক্তন টেস্ট তারকা VBS লক্ষ্মণক। রাষ্ট্রীয় ক্রিকেট একাডেমির সঞ্চালক হিসাবে কার্যনির্বাহ করে থাকা লক্ষণের সঙ্গে এশিয়া দত সহযোগী হিসাবে থাকিব সুনীল যোশী, ঋষিকেশ কানিটকার আর শুভদীপ ঘোষ। উল্লেখ্য যে 2023 চনের এশিয়া দতো ভারতের পুরুষ ক্রিকেট দলের প্রশিক্ষক আছিল লক্ষ্মণ। সেইবার ভারতে স্বর্ণ পদক জয় করেছিল। টিম ইন্ডিয়ার নিয়মিয়া মুখ্য প্রশিক্ষক গৌতম গম্ভীর এশিয়ান গেমসর সময়ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হবলগিয়া ঘরুয়া এদিনিয়া সিরিজত ব্যস্ত থাকিব। 27 সেপ্টেম্বরের সিরিজ আরম্ভ হব। আনহাতে এশিয়ান গেমসর ক্রিকেট প্রতিযোগিতা 24 সেপ্টেম্বরের আরম্ভ হব। US ওপেনের মহিলার সিঙ্গলসত বিশ্বর 1 নম্বর স্থানের খেলুৱৈ এরিনা সাবলেঙ্কাই তৃতীয় রাউন্ডত প্রবেশ করেছে। কালি নিশা নিউ ইয়র্কত অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডর ম্যাচত রুশিয়ার পালিনা ইয়াতসেঙ্কুক 6-1 সেটত পরাস্ত করে। মাত্র 53 মিনিটতে ম্যাচখনত জয়ী হয় সাবলেঙ্কা। ইফালে পুরুষের সিঙ্গলসত স্পেইনের

কার্লোছ আলকাৰাজেও তৃতীয় রাউন্ডত স্থান নিশ্চিত করে। পর্তুগালের জেমে ফারিয়াক 4-6, 6-0, 6-3, 6-2 সেটত হরায় প্রথমটো সেটত পরাস্ত হওয়ার পাছত একেরাহে তিনটা সেটত জয়ী হয়ে ম্যাচখন নিজের নামত করে। 2 ঘণ্টা 39 মিনিট সময়ের প্রয়োজন হয় আলকাৰাজক। উল্লেখ যে সাবলেঙ্কাই US অপেনত একেরাহে 16খন ম্যাচত জয়ী হল। ফ্লাশিং মিডত ক্রমাগতভাবে তৃতীয়টো খিতাব জয়ের লক্ষ্যরে তেওঁ এইবার কোর্টত নামিছে। তৃতীয় রাউন্ডত সাবলেঙ্কা উজবেকিস্তানের কামিলা রাখিমভারর সন্মুখীন হব। মহিলার সিঙ্গলসত আমেরিকার জেসিকা পেগুলেও অগ্রগতি লাভ করেছে। সোফিয়া কেনিনক 6-3, 6-1 সেটত সহজে পরাস্ত করে। ইপিনে পুরুষের সিঙ্গলসত দানিল মেডভেবু জয়ী হয়েছে। আমেরিকার সেবেস্টিয়ান গর্জনিক 6-1, 6-3, 7-5 সেটত পরাস্ত করে। অসমৰ জুবিন গোহাঁয়ে 21 সংখ্যক রাষ্ট্রীয় ইউথ এথলেটিক্স চ্যাম্পিয়নশ্বিপর হাই জাম্প ইভেন্টত সোণৰ পদক অর্জনেৰে ৰাজ্যবাসীলৈ গৌৰৱ কঢ়িয়াই আনিছে। পাঞ্জাবৰ লুধিয়ানাত অনুষ্ঠিত গুৰু নানক ষ্টেডিয়ামত চলি থকা প্ৰতিযোগিতাখনত সোণৰ পদক জয় কৰে জুবিনে। জুবিনে 2.09 মিটাৰ অতিক্ৰম কৰে। লগতে 2005 চনত মিষ্টাৰ ৰাজেশ কালিৰমনে গঢ়া 2.08 মিটাৰ ৰেকৰ্ড ভংগ কৰিবলৈ সক্ষম হয়। অসমৰ তারকা মহিলা ছাত্রলার অস্মিতা চলিহাৰ চলিত ইন্দোনেশিয়া মাষ্টাৰ সুপাৰ 100 বেডমিণ্টন প্রতিযোগিতাত চমকপ্রদ প্রদর্শন অব্যাহত আছে। শীর্ষ বাছনিপ্রাপ্ত অসম কন্যা অস্মিতাই প্রতিযোগিতাখনের মহিলা শাখার সিঙ্গলসর কোয়ার্টার ফাইনেলত স্থান সুরক্ষিত করেছে। জাকার্তাত চলি থকা প্রতিযোগিতাখনের কালি অনুষ্ঠিত অন্তিম 16 ম্যাচের এখনত কোরিয়া মাষ্টাৰ সুপাৰ 300ৰ চ্যাম্পিয়ন অস্মিতাই মালয়েশিয়ার গহজিন বেইক কিছু সংগ্রামের মূরত 10-21, 21-10, 21-17 গেমত পরাস্ত করে অগ্রগতি লাভ করে। ইফালে ভারতের আগশারীর পুরুষ সাতলার HS প্রণয়ে পুরুষ সিঙ্গলসর অন্তিম 16ৰ বিদায় মাগিছে। শীর্ষ বাছনিপ্রাপ্ত ভারতীয় সাতলারগিয়ে চীনের ঝু জুয়ান সেনের হাতত 20-22, 15-21 গেমত পরাস্ত হয়। পাটাসারকুচি কুইন্সল্যান্ড ক্লাবর উদ্যোগত পাটাসারকুচি বিদ্যাপীঠ খেলপথত অনুষ্ঠিত হরিচরণ ডেকা আর মনমোহন গোস্বামী সোঁৱৰণী সদৌ আমন্ত্রণমূলক প্রাইজ মানি আর ট্রফি ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলত গ্লোবেল FC গোঁসাইগাঁও দলে DCD রঙাপানী দলক 4-2 গোলত পরাস্ত করে চূড়ান্ত বিজয়ী সন্মান লাভ করে। প্রতিযোগিতার শ্রেষ্ঠ খেলুয়ে বঁটা লাভ করে DCD রঙাপানী দলের শ্রীনিবাসে। আনহাতে চূড়ান্ত খেলের শ্রেষ্ঠ খেলুয়ে বঁটা লাভ করে গ্লোবেল FC-র বিন্দিনা নার্জারিয়ে। প্রতিযোগিতার শ্রেষ্ঠ গোলকিপারের বঁটা লাভ করে গ্লোবেল দলরে রাইডাও ব্রহ্ময়। বিজয়ী দলে ট্রফিসহ 50,000 টাকা আর রানার্স আপ দলে ট্রফিসহ 30,000 টাকা লাভ করে। গুয়াহাটির ACS স্টেডিয়ামত অহা 30 সেপ্টেম্বর ভারত আর ওয়েস্ট ইন্ডিজের মজার হবলগিয়া সিরিজের দ্বিতীয়খন এদিনিয়া ম্যাচের টিকিট বিক্রি আজি পুয়া 11 বজাৰ আরম্ভ হয়েছে। অসম ক্রিকেট সন্থার তরফের জানা অনুসরি বুক মাই শোর জড়িয়ে টিকট উপলব্ধ হব। অসম আর রাজ্যের বাহিরের ক্রিকেট অনুরাগী সকলের উৎসাহজনক অংশগ্রহণের বাবে টিকটের মূল্য সুলভ করে রাখা হয়েছে। ছাত্র ছাত্রী সকলের টিকটের মূল্য 500 টাকা আর আনস্ট্যান্ডর বাবে 1500 টাকা আর ততোধিক মূল্য ধার্য করা হয়েছে। উল্লেখ যে ভারত ভ্রমণ করবলগিয়া ওয়েস্ট ইন্ডিজ দলে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে 3খন ম্যাচের এদিনিয়ার সিরিজত অংশগ্রহণ করব। সিরিজের প্রথমখন এদিনিয়া থিরুবনন্তপুরমত 27 সেপ্টেম্বরত, দ্বিতীয়খন গুয়াহাটীত 30 সেপ্টেম্বরত আর তৃতীয়খন নিউ চণ্ডীগড়ত 3 অক্টোবরত অনুষ্ঠিত হব। এদিনিয়ার সিরিজের পাছতে ওয়েস্ট ইন্ডিজে ভারতের বিরুদ্ধে 5খন T20 ম্যাচ সিরিজত অবতীর্ণ হব। T20 সিরিজটো 6 অক্টোবরের আরম্ভ হব। প্রথমবারলৈ ভারতত অনুষ্ঠিত হব ICC মহিলা চ্যাম্পিয়ন্স ট্রফি। 6টা দলে অংশগ্রহণ করবলগিয়া টুর্নামেন্টখনত মুম্বাই বরোদাত ম্যাচসমূহ অনুষ্ঠিত হব। 2027 বর্ষের 14-28 ফেব্রুয়ারিলৈ টুর্নামেন্টখন আয়োজন করব ভারতে। প্রথমতে শ্রীলঙ্কাতে টুর্নামেন্টখন অনুষ্ঠিত করার কথা আছিল। ICC মহিলার চ্যাম্পিয়ন্স ট্রফিয়ে মহিলা ক্রিকেটের ক্ষেত্রত এক নতুন অধ্যায় ঘোষণা করব। ICC অধ্যক্ষ জয় শাহে এইদরে কয়, T20 ফর্মেটত হবলগিয়া টুর্নামেন্টখনত

পাহাড় ভৈয়াম নদ নদী নিয়াস্তি রেলে সুগম করে দুর্গম পথসমূহ। প্রকৃতির মনোমোহা দৃশ্য উপভোগ করিব পারি রেল যাত্রার সময়ত। রেলে সুচল করে তুলিছে যাতায়াত, কম সময়তে গন্তব্য স্থানলৈ উকি মারি লৈ যায় রেলখনে।

0: শুনক শুনক রাইজ সকল, কেওআইসি আপডেট সংক্রান্তীয় মেসেজক আওকান নকৰিব, ততালিকে কেওআইসি আপডেট করক। যদিহে পরিচয় বা ঠিকনার কোনো পরিবর্তন হওয়া নাই, তেন্তে আপনার ব্যাংক বা এটিএম বা বিজনেস করেসপন্ডেন্ট অর্থাৎ বিসির ওসরলৈ যাব, বা ব্যাংকত পঞ্জীয়ন হয়ে থাকা ইমেইল বা মোবাইল নম্বর বা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠির জড়িয়ে ঘোষণা দিব। আর যদি কোনো পরিবর্তন ঘটিছে, তেন্তে পরিচয় আর ঠিকনার শেহতিয়া প্রমাণ দেখাব, একাউন্ট সক্রিয় রাখি ব্যাংকিং সেবার সুবিধা লব। আপনার কেওআইসি আপডেট করার বাবে আপনার উচৰ গাঁও পঞ্চায়েতর শিবির বা ব্যাংকর শাখালৈ যাও।
1: আরবিআই কয়,
2: জানি লক, সতর্ক হৈ ৰক।
3: এয়া আকাশবাণী তেজপুৰ। এতিয়া শুনক কুইন দাসৰ কণ্ঠত দুটি গীত।

0: শ্রোতাবৃন্দ সতর্ক হোক, যদিহে ব্রেকিং নিউজ হয়ে পড়ব নিবিচার তেনে পয়সা পঠিয়ার সময়ত নাম আর ধনের পরিমাণ সদায় দুবার পরীক্ষা করব।
1: RBI কয় কারোবাক পেমেন্ট করার সময়ত অলপ সাবধান হব। যাত্রীসকল অনুগ্রহ করে মন দিয়ক, যাত্রার বেলিকা যদি TCA টিকেট বিচারে দেখুয়াই দিব, কিন্তু কোনোবাই যদি OTP পিন বা পাসওয়ার্ড বিচারে তেন্তে তেওঁক ততালিকে খেদি দিব।
2: RBI কয় OTP বা পিনের বাবে কল বা মেসেজ আহিলে অলপ সাবধান হব।
3: পরম শ্রদ্ধা দয়ালু রাইজসকল, হাজার কথার মজত একটা কথা মনত রাখিব, কেবল পয়সা পঠিয়াবার বাবে কিউআর কোড স্ক্যান করিব লাগে বা পিন দিব লাগে, পয়সা পাবর বাবে নালাগে।
2: RBI কয় কিউআর কোড স্ক্যান করার সময়ত বা পিন দিয়ার সময়ত অলপ সাবধান হব।
4: এয়া আকাশবাণী তেজপুৰ। এতিয়া আগবঢ়াইছো এখনীয়া লেখ অগ্নিকন্যা চন্দ্ৰপ্ৰভা শইকীয়ানী।
5: শ্ৰোতাসকলে অনুষ্ঠান শুনিছে আকাশবাণী তেজপুৰ কেন্দ্ৰ যোগে। এতিয়া আগবঢ়াইছো এখনি জীৱনভিত্তিক আলেখ্য অগ্নিকন্যা চন্দ্ৰপ্ৰভা শইকীয়ানী। আলেখ্যখনি ৰচনা ভূপেন গোস্বামীৰ।
6: শ্ৰী গণনাথ
5: এয়া শুনক জীৱনভিত্তিক আলেখ্য অগ্নিকন্যা চন্দ্ৰপ্ৰভা শইকীয়ানী।
7: মই চন্দ্ৰপ্ৰিয়া বজালী অঞ্চলৰ দৈশিঙৰি গাঁৱত মোৰ পিতৃভিতা আছে। মোৰ জন্ম হৈছিল 1900।
8: মানুহ স্থান কাল আৰু ইতিহাসত বন্দী, যি সময়ৰ সোঁতত থাকে সি মৰণশীল, সময়ৰ সোঁতৰ বাহিৰত মানুহ হয় মৃত্যুহীন। এই জীৱন আৰু জগততে মানুহ মুহূৰ্ততকৈ বিশালতৰ হৈ মৃত্যুহীন হ'ব পাৰে। কেৱল প্ৰাত্যহিক জীৱনৰ তুচ্ছতাৰ মাজত জীয়াই থকা অনেকেই সেই সুযোগ গ্ৰহণ কৰাৰ কথা নাভাবে। জীৱনৰ এই বিৰল মুহূৰ্তবোৰ পাৰ হৈ যাবলৈ দি সেই অনেকেই হৈ পৰে মৰণশীল। যিয়ে গ্ৰহণ কৰে সি হয় মৃত্যুহীন, লাভ কৰে অমৰত্ব। অমৰত্বৰ সংজ্ঞা বুজাবলৈ জন্ম হয় এইসকল মানুহে। লক্ষ্য আৰু উদ্দেশ্যৰ সন্ধান বিচৰা এইসকল লোকৰ ওচৰত সিদ্ধি হয় গৌণ।

0: আর সমীর যেন শুদ্ধা প্রতিব্রতা হল্যাক করিলা পাহানি যি আঘাত পৃথিবীয়ে ললে বকুপাতি মাতৃপক্ষ হল হাই পাখান টুকুরা পৃথিবী বুকুত অহল্যা জননী স্নেহময়ী নিত্র নিদ্রাহীন চক্ষে সেবিছিল জীবা স্বামীপদ লক্ষ্য জীবনের ক্লান্তি লক্ষ্য অবিচার আজি বুকে ধরি নিদ্রা গোল ধরণী উপরত
1: বাল্যকালরে পড়া বিদ্রোহীর অনল ছটিয়াই ফুরা সমগ্র অসমতে প্রতিবাদর জোয়ারে নারী সমাজক আগবায় অনা এইগী প্রতিবাদী মহিলায় মৃত্যুর পিছতো চিরাচরিত প্রথা ভাঙি ছিঙি চুরমার করে নিজের অস্তিত্ব সাব্যস্ত করেছিল।
2: স্বতঃস্ফূতভাবে গাঁর ভূঁরপরা অগণন মহিলা আগবাড়ি আহি চন্দ্রপ্রভার সৎকারর বাবে শ্মশান যাত্রী হই মহিলার বাবে শ্মশান যাত্রী হওয়া নিষিদ্ধ পরম্পরাগতভাবে চলি অহা কথাখারি মচি দিছিল। নিয়ম ভাঙি নিয়ম গড়ার এয়াই আছিল বিরল দৃষ্টান্ত।
1: চন্দ্রপ্রভা হয় জ্ঞানী।
3: অগ্নিকন্যা চন্দ্রপ্রভা শইকীয়ানী ভূপেন গোস্বামীর রচনারে আলেখ্যখনি শুনিলে জীবনভিত্তিক আলেখ্যখনির বিভিন্ন দিশত অংশগ্রহণ করা শিল্পীসকল হল সংগীতা দাস, সরোজিনী বরকটকী, বিতুপন বরা, পবন দাস, জ্যোতিরঞ্জন নাথ, নীতি ভূঞা, দুর্গামণি বরা, পঙ্কজ বরদলৈ, জীবন বরা, সীমান্ত কাকতি, প্রাঞ্জল বরুয়া, হেমন্ত ডেকা, রুবি সিনহা, সঞ্জয় গোহাঁই বরুয়া। আবৃত্তিত অংশগ্রহণ করেছে ভাস্কর ডেকায়। চন্দ্রপ্রভা শইকীয়ানীর ভাওত বীণা পতঙ্গিয়া। সাক্ষাৎকার চন্দ্রপ্রভার সান্নিধ্যর স্মৃতি সুঁৱৰী মীনা আগরওয়ালা। আলেখ্যখনির আঁত ধরলে মীনাক্ষী ডেকা আর অমৃত বরগোহাঁয়ে। চিত্রামণি বড়ো মীনাক্ষী ডেকার সহযোগত আলেখ্যখনির প্রযোজনা তপন দত্তর।
4: ইমান পরে শ্রোতাই আলেখ্য অগ্নিকন্যা চন্দ্রপ্রভা শইকীয়ানী শুনিলে। মিডিয়াম বিভাগ 266.66 মিটার, কিলোহার্টজ 1125 আর এফ এম ব্যান্ডর 102.4 মেগাহার্টজত এয়া আকাশবাণী তেজপুর। এটি আমার স্টুডিও ঘড়ি নিশা 10:30 মিনিট গৈছে। ইয়ার লগে লগে আমার আজির অধিবেশনও সামৰা হৈছে। কাইলৈ আমার কেন্দ্রর অধিবেশন মুকলি করা হব এফ এম ব্যান্ডর 102.4 মেগাহার্টজত পুয়া 5:55 মিনিটত। আমার আজি এই অধিবেশনের নিয়ন্ত্রণ কক্ষর দায়িত্বত আছিল নিরঞ্জন বড়ো, মঞ্জু বড়ো আর বৈকুণ্ঠ বিকাশ বুড়াগোহাঁই। ট্রান্সমিটত আছিল গোবিন ছেত্রী আর রাজীব গগৈ। ডিউটি রুমত আছিল ত্রৈলোক্য বরা। পরিবহনত নয়ন দৈমারী আর প্রসান কক্ষরপরা অনুষ্ঠান সামরি মই রশ্মিরেখা ভূঁয়াই আজিলে বিদায় লৈছো। শুভরাত্রি, জয় হিন্দ।